0: Now, there has been a big upset for Mamata Banerjee's TMC party in West Bengal, but the chief minister has now urged her party candidates and counting agents to remain at the counting centers. Now, she has alleged that it is BJP to show TMC trailing in earlier rounds, and this has BJP has crossed a majority mark in early trends.
1: It's a BJP plan. প্রথম দু তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দু তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্স পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে, এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে।
0: Well, we see this reaction from Mamata Banerjee in West Bengal. BJP workers are now distributing chanmuri and celebrated at the party office in Kolkata. The BJP has crossed a majority mark in the state in early trends as of now, and chanmuri made national news when Prime Minister stopped to enjoy the snack during when he campaigned in the election in Bengal.
2: আদিবাসী মোর্চা জিদাবাদ, হিন্দু হিন্দু ভাই ভাই, চারিদিকে জিতছে কে?
0: Now, there has been an upset in West Bengal with TMC, but there has been a major win for a debutant in Tamil Nadu. Actor Vijay's party, TVK, is leading in Tamil Nadu election results. His family celebrated this by blowing whistles, which is his party symbol. And they were also seen dancing as early trends came in. Take a look.

0: Well, in West Bengal, BJP workers distributed jhalmuri and celebrated at the party office in Kolkata, and this as the BJP has crossed the majority mark in the state in early trends. Jhalmuri made national news when Prime Minister Narendra Modi stopped to enjoy the snack during campaigning in Bengal. Take a look.
1: আদিবাসী মোর্চা জিদাবাদ হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে জিতছে কে।
0: Well, West Bengal Chief Minister Mamata Banerjee has now urged her party's candidates and counting agents to remain at the counting centres. She alleged that it is BJP to show TMC trailing in earlier rounds. This as BJP has crossed majority mark in early trends.
2: এটা BJP plan. প্রথম দু তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে এবং অনেক জায়গায় দু তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্স ফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে, এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে, কিন্তু এখনো এমন 70টা সিট আছে 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে।
0: Now let's take a look at some of the other political reactions coming in from West Bengal.
3: हम लोगों ने चुनाव आयोग से कहा था अगर सिंगल फेज में करना है तो भी हम रेडी है, हम मेजोरिटी लेने को तैयार हैं। हमने कहा था पूरी काउंटिंग का पूरा प्रोसीजर फिक्स्ड है, सब आरओ जानते हैं, अगर उस क्राइटेरिया के अंदर आता है तो रिकाउंट होगा वरना नहीं होगा, वो क्राइटेरिया फिक्स्ड है, सब जानती है पॉलिटिकल पार्टी।
0: In what many call an unprecedented outcome, actor Vijay's party TVK is leading in Tamil Nadu election results. His family celebrated this by blowing whistles. They were also seen dancing as early trends came in. Let's take a look.

0: We are several hours into the counting of votes for five assembly elections, while official results are still hours away. Trends have already painted a picture of change in most states. Votes are being counted in four Indian state elections: West Bengal, Tamil Nadu, Kerala and Assam, and the Union Territory of Puducherry. In West Bengal, trends suggest a historic breakthrough for the BJP. It is leading comfortably in the state and has crossed the halfway mark. A win for BJP would mark a historic political shift in Bengal, giving a massive boost to its pan-India ambitions. Chief Minister and TMC Chief Mamata Banerjee, who is seeking a fourth term, is yet to concede. She posted a video message requesting all party workers not to leave the counting venue.
1: এটা বিজেপি প্ল্যান প্রথম দু তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে এবং অনেক জায়গায় দু তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে অফিস ভাঙছে জোর করে দখল করছে